প্রথমে শুনক আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিষপুৰৰ অনুষ্ঠান সম্পর্কে। পুৱা 6:15 দিলীপ সরকারের কণ্ঠর ভজন, পুৱা 6:20 আর নিশা 8:15 কুসুম তালুকদারের কণ্ঠর লোকগীত, 6:30 পুরনি হিন্দি ছবির গীতর অনুষ্ঠান মধুবন, 7:15 আর 8:40 আধুনিক গীতর অনুষ্ঠান, 7:50 নিয়োগ বাতরি, 9:15 রূপালী ঢৌ, দিনের 11:30 প্রচার হবলগিয়া গীতিমালিকার গীত অনুষ্ঠানের শিল্পী মিতালী দে, লোকনাথ গোস্বামী, তরালী শর্মা, সদানন্দ গগৈ আর অন্তরা কলিতা। দিনের 12:10 সৈন্যবাহিনীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠানত আছে ফিল্ম সঙ্গীত, আজ কা গীত, ফিল্মি নগমে, তরঙ্গ, প্রাদেশিক সঙ্গীত আর প্রীত লড়ি। বিয়লি 5:10 যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান যুববাণীত আছে মনোরঞ্জন, একক ছবির গীত, তপতী সিকদারর কণ্ঠর ভজন, সোপান অনুষ্ঠানত ইভেন্ট ম্যানেজমেন্ট খণ্ডত কর্মসংস্থাপনের সুবিধা। এই সম্পর্কে মহিলা উদ্যোগী কৌশিকী পাঠকর সৈতে হওয়া সাক্ষাৎকার, প্রযোজনা শ্রুতি ডেকার, আর লগতে আছে বরষা শর্মা আর অনুরাগ কল্যাণ বরগোহাঁর কণ্ঠর লোকগীত।

মধুবন অনুষ্ঠানটিত এইবারেয়া মাহমুদ রফির কণ্ঠত আরজু ছবিখনের এটি গীত, গীতিকার হাজরত জয়পুরী, সংগীত পরিচালনা শঙ্কর জয়কিষাণৰ।

রূপালী ঢৌ অনুষ্ঠানটি এইবারিয়া জুবিন গার্গর কণ্ঠত দাগ ছবিখনের এটি গীত। গীতর কথা আর সংগীত পরিচালনা শিল্পীর নিজা।

রূপালী ধোঁয়া অনুষ্ঠানটির শেষত এবার শুনো আহক জুবিন গার্গ আর তরালী শর্মার কণ্ঠত অন্য এক যাত্রা ছবিখনের এটি গীত।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সৰ্বক্ষণ সৰ্বত্ৰ।

0: স্থায়ী অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত হওয়ার সমান্তরালক দুখন দেশের মিত্রতার এনাজরিও গভীর হব। দক্ষতা বিকাশ আর উদ্যমিতা মন্ত্রী জয়ন্ত চৌধুরীয়ে কয় যে দেশক আন্তর্জাতিক দক্ষতা কেন্দ্র হিসাবে গড়ি তুলিবলৈ ভারতে বিশ্বাস ক্ষমতা আর যুগমিয়া শিক্ষার উপর ভিত্তি করে দক্ষতা কেন্দ্রিক পরিবেশতন্ত্র সৃষ্টি করা উচিত। নতুন দিল্লীত বিশ্ব দক্ষতা দিবস 2026 তথা স্কিল ইন্ডিয়া অভিযানের একাদশ বার্ষিকী উদযাপনত ভাষণ দি মন্ত্রীগুলো কয় যে চলিত বর্ষর বিষয়বস্তু উমৈহতীয়া ভবিষ্যতের দক্ষতার জড়িয়ে দেশের কর্মশক্তিক ঘরু সুবিধার উপরি গোলকীয় শ্রম বাজারের প্রস্তুত করে তুলিবলৈ সরকারের প্রতিশ্রুতি প্রতিবদ্ধতা প্রতিফলিত হয়েছে। দক্ষতার জড়িয়ে নিয়োগের সুবিধা সুনিশ্চিত করবী উল্লেখ করে কয় যে রাষ্ট্রীয় শিক্ষানীতির সঙ্গে সংগতি রাখি দক্ষতা যুগমিয়া শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রীচৌধুরীয়ে কয় যে গোলকীয় মূল্য শৃঙ্খলত দেশ উল্লেখযোগ্য স্থানত উপনীত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত বৈদ্যুতিক সা সরঞ্জামের মেরামতি বা যন্ত্রপাতির কাম কাজের দরে অপরম্পরাগত কামসমূহত মহিলার অংশগ্রহণের হার কম হওয়া বলে উল্লেখ করে মন্ত্রীগুলো এই সন্দর্ভত উদ্বিগ্নতা প্রকাশ করে। কয় যে মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতাত নবগঠিত বিশেষ সমিতিয়ে দক্ষতা বিকাশ আর শৈলী প্রস্তুত করার দরে কাম কাজত মহিলার বর্ধিত অংশগ্রহণ সুনিশ্চিত করার উদ্দেশ্যে প্রয়াস চলাব। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয়খন সেমি ফাইনেলত আজি যাবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হব। খেলখন ভারতীয় সময় অনুসরি নিশা 12:30 বজাত আরম্ভ হব। ইপিনে স্পেইনে যা নিশা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসর ডালাস স্টেডিয়ামত অনুষ্ঠিত প্রথমখন সেমি ফাইনেলত ফ্রান্সক 2-0 গোলত পরাস্ত করে ফাইনেলত স্থান নিশ্চিত করে। স্পেইনের হয়ে মাইকেল আয়ারজাবেলে খেলখনের 22 মিনিটত প্রথমটো আর পেড্রো পোরোয়ে 58 মিনিটত দ্বিতীয়টো গোল দি বিজয় নিশ্চিত করে। প্রথমটো বিশ্বকাপ ট্রফি জয় করার সুদীর্ঘ 16 বছরের বিরতির মূরত এইবেলি লা রোজা হিসাবে বিখ্যাত স্পেইনের দলটো ফাইনেলত উপনীত হয়েছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে সমাজের বৃহত্তর কল্যাণের আয়ুর্বেদের শেহতীয়া প্রযুক্তি গ্রহণ করবল আহ্বান জানাইছে। কেন্দ্রীয় মন্ত্রীসভায় উত্তর প্রদেশত 19 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর বারাণসীর রিং রোডের মাজের 6টা লেনযুক্ত গ্রীন ফিল্ড এলিভেটেড করিডর নির্মাণের প্রস্তাবত অনুমোদন দিছে। ভারত আর ব্রিটেনের মাজের সর্বাত্মক অর্থনৈতিক আর বাণিজ্যিক চুক্তি আজিরে কার্যকরী হয়েছে। আর দক্ষতা বিকাশ আর উদ্যমিতা মন্ত্রী জয়ন্ত চৌধুরীয়ে দেশক আন্তর্জাতিক দক্ষতা কেন্দ্র হিসাবে গড়ি তুলিবলৈ দক্ষতা কেন্দ্রিক পরিবেশতন্ত্র গড়ি তোলা উচিত বলে মত প্রকাশ করেছে। আমার এটিয়ার বাতরি ইমানতে অন্ত পড়ল। পরবর্তী মুখ্য বাতরি নিশা 8 বজাত শুনবলে পাব।
1: বাতৰিৰ পাছত পুনৰ উভতি আহিছো যুৱবাণীৰ অনুষ্ঠানৰ মাজলৈ। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। আমাৰ অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হৈছে মিডিয়াম ৱেভৰ 289.9 মিটাৰত 1035 কিলোহাৰ্টজ আৰু DRM ফ্ৰিকুৱেন্সিৰ 1026 কিলোহাৰ্টজত। প্ৰিয় শ্ৰোতা, এতিয়া আগবঢ়াইছো বৃত্তি বিষয়ক বিশেষ অনুষ্ঠান সোপান। আজিৰ বিষয় ইভেণ্ট মেনেজমেণ্ট খণ্ডত কৰ্ম সংস্থাপনৰ সুবিধা। সমল ব্যক্তিৰূপে উপস্থিত থাকিব কৌশিকী পাঠক আর অনুষ্ঠানটির আত ধরব শ্রুতি ডেকায়।
2: স্বাগতম। এই সোপান অনুষ্ঠানটির প্রতিবারে এনেকা এগারী অতিথি আমি আমার মাজলে লই আহ যে বিভিন্ন ধরনের ক্ষেত্র সফল হয়ে নবপ্রজন্মক কেরিয়ার গড়ার ক্ষেত্র সুবিধাজনক হওয়াক বহুখিনি কথা অবগত করবেন। ঠিক তেনেকয়ে আজও আমার মাজ উপস্থিত আছে কৌশিকী পাঠক। আজি আমি জানিব বিচারিম ইভেন্ট মেনেজমেন্টৰ ক্ষেত্ৰখনত নৱপ্ৰজন্মৰ সংস্থাপন আৰু লগতে কেনেধৰণে নৱপ্ৰজন্ম এই ক্ষেত্ৰখনত স্বাৱলম্বী হ'ব পাৰে। আপোনাক স্বাগতম আমাৰ অনুষ্ঠানটিলৈ।
3: ধন্যবাদ।
2: পোনপ্ৰথমে জানিব বিচাৰিম আপোনাৰ শৈশৱৰ পৰা বৰ্তমানলৈ এই যাত্ৰাটোৰ বিষয়ে অকণমান।
3: মই আচলতে মালিগাঁও গুৱাহাটীৰ বাসিন্দা। মই স্কুলিং কৰিছোঁ মহৰ্ষি বিদ্যা মন্দিৰ বৰসজাইৰ পৰা। তাৰপিছত হায়ার সেকেন্ডারি আর ডিগ্রি করেছো কটন ইউনিভার্সিটির পর। আর কটন ইউনিভার্সিটি যেতিয়া আসিলো মই তেতিয়ার পরাই আসলতে NCC-ত আসিলো। আর তেনেকেই মানে তেতিয়া যিখিনি ইভেন্টস হয়েছিলে গুৱাহাটীত, স্পোর্টস হোক বা কালচারেল হোক, সেই NCC-র ফালৰ পৰা ভলেন্টিয়ারিং কৰিছিলোঁ আসলতে। তো যাত্রার আরম্ভণি বুলি কবলে হলে মই সেইটোৱে কনসিডার করিম। মানে কলেজত যেতিয়া আসিলো তেতিয়া মোৰ বা এগৰাকীয়ে মোক ইন্ট্রোডিউস কৰাইছিলে এই ইভেন্ট মেনেজমেন্টৰ যিটো ইভেন্ট মেনেজমেন্ট লাইনটোৰ লগত। তেনেকেই প্রথমতে এজ এ ভলেন্টিয়ার, ফ্রিলেন্সার ভলেন্টিয়ার হিসাবে আরম্ভণি করেছিলো। লাহে লাহে এক্সপিরিয়েন্স গোটালো, তারপর আজি এতিয়া নিজাভাবে করে আছো। তো হেয়াই আৰু। খুব ভাল লাগিল জানিব পাৰি। ইভেণ্ট মেনেজমেণ্টতে কেৰিয়াৰ

বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে যুগুতাই আগবঢ়োৱা বিশেষ অনুষ্ঠানটি শুনিলে। এই বিশেষ অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে স্নেহা পাঠকে, অনুষ্ঠানটির প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। এতিয়া শুনক জুবিন গার্গর কণ্ঠত রং ছবিখনৰ পৰা এই গীতটি।